0: ভার সবর সে কি বলু মন ভার
1: জিসনু দেয়াল হোয়ে মেরা স্বামী
0: তিস গুর সিখ গুর উপদেশ সুনায়
1: তিস গুর সিখ গুর।